মুর্শিদি রং মহলে সদাই ঝলক দেয়, মুর্শিদি রং মহলে সদাই ঝলক দেয়। যার ঘুচেছে মনের অন্ধার, যার ঘুচেছে মনের অন্ধার, সেই তো দেখতে পায় মুর্শিদি রং।